0: Kijk, comme je t'ai dit, avec XKFM qui, oh, ça t'a dit, t'as pas tout ça, t'es rouge, soit ma cosa. Tremenda ma conde, t'as un mocano, moukoua, t'en as a te, t'es rouge, t'as a te, soit ma te, comme on connaît, t'es un quara, t'es un writing, oh, t'es un tabac, t'es un tabac, t'es un tabac, t'es un tabac, t'es un tabac, t'es un tabac, t'es un tabac, t'es un tabac, t'es un tabac, t'es un tabac, kasana tie a ka sene khono tie ma ko swena sa tie ngango ka sa a go nde go tsa ka sa ante a ya go ntse ka tie nte tama le tsa le ko munde go jingo ka sa tie swela ma go te nne tsa we nto te ka go sha a go tie sha swela ma go tsa go ane ja
1: ye sha mo swela ma go we nne tsa wa ke a te te ta te ti te a u ta ta u ji a ai ha ji
0: eh
1: mara ka nthi ya te te ngwe go te ta u ji koma am koma nyama ko kwara ko teko nyama ko ana ko am ar no ma tem te ti ma nyami ko aja puwe aha kwaha ta puwa ko no ya kwa ko no dai ta ko ga ba gagar ba shitu ko no am ka tawe
2: taye
1: ta ko ni uwe
0: ngom ko ngom ga ma tawe ka yo
1: eh ko ne tawe yo ta ma ko no ga e ya ko no tai ta ko ni tawe ka ko no gwe ko Two biddy do to your get cry. Two biddy do to your get cry. I do that way. The hood. Anna who knows she care who knew better. Ooh. She joro na who you heard no yah no am. Quash at a tikum. Dry pot of dark hunky.
0: Catom can
1: dry. At that hay go to him keep the hook. Anna who knew what I and who you heard me pay, Havana. The hook. Oh, me.
2: Je
1: suis très heureux. Je suis très heureux. Je suis très heureux.
0: Je suis très
1: heureux.
2: Je suis très heureux.
1: Je suis très heureux. Je suis très heureux. Je suis très heureux. Je suis très
0: heureux. Je suis très heureux. Je suis très heureux. Je suis très heureux. Je suis très heureux.
1: Je
0: Oh, shuka mkakare ho.
1: Shuka, si wako be, shuka matani sa kaburo kame. Ne tau, yi kwa na kate ya kakare be.
0: Yi kare.
1: Aba dai toko kere na kono, uwe tau ka homo. Tau ka homo, uwe abduim atona, abduim kitae. Iyama, si iku shawe gwe. Kabanja kwa iyo homo, iyama.
0: Ok, tsao mateko.
1: Tsao mo ga teko mo. A be si shawe shawe ta go di dat go kwana o wa ta di shawe. Ta kwa go ya kara go du ta go na. Ke wa go gheri da go du. Bere abga. O bo to wa go ta go du. Ta o yo tsho ba thaba go du a e ya ba go iko tshe ta go ta o. Si thaba go du bere gwe go du a go tsho ba a ja.
0: Di
1: ga tsai kwa ba shoe du to.
0: Ata kambona ga tlo.
1: Tata soe di kokho. Soe di kokho ba go di ga ka ata a re kwa ke ka. Ah, tse ka kiri a tsa wa ke teta o tsa kiri. Oi, aba, di ko ab direta bo tswa yo ka na go ga ba na go boe. Ta go di ga re go di o kae ab.
0: Ni ko fi mo nga mo bi kae ko dia ta go di tshubona.
1: Wa di ko fi ba ko fi ta ko yo ga. Kofi Didi.
2: Okay.
1: Shuka kwa tsiho ba aba Didi ba ni ipaba. Ni tsideba. Tu Didi he khoba ki teko.
0: Ta hono nga ata nga ba yego ngwe o go mtaja nana ke o khwa ba tama mbera ba nga tsomme.
1: O go boe ta tsedu ka ro tao kai kha.
0: Ka tsomme sika.
1: Tsomme sika tao etudu. Tudu tsomme tsoa go ino. Tao gwe gwe ta go go wa ra se o ka wa ra wa ra do am le bo ba a ba go ita go na bsa ba tswa yo si o kwa go tui ba te tswa
0: ka tsome si wa
1: o bo si wa tui ba tswa a ga ba tswa ka tswa go be ta te ba a ba tui ba ka ga da tswa tui ba a ba ga ba tui ba ka wa ra na go bo ka o je o ba ka ba tui ba tswa te
0: o Ok,
1: ok, ok. Ok, ok, ok. Ok, ok, ok. Ok, ok, ok. Ok, ok, ok. Ok, ok, ok. Ok, ok, ok. Ok, ok, ok. Ok, ok, ok. Ok, ok, ok. Ok, ok, ok. Ok, ok, ok. Ok, ok, ok. Ok, ok, ok. Ok, ok, ok. Ok, ok, ok. Ok, ok, ok. Ok, ok, ok. Ok, ok, ok. Ok, ok, ok. Ok, ok, ok. Ok, ok, ok. Ok, ok, ok. Ok, ok, ok. Ok, ok, ok. Ok, ok, ok. Ok, ok, ok. Ok, ok, ok. Ok, ok, ok. Ok, ok, ok. Ok, ok, ok. Ok, ok, ok. Ok, ok, ok. Ok, ok, ok. Ok, ok, ok. Ok, ok, ok. Ok, ok, ok. Ok, ok, ok คนอันเดียกไอตัวกูมาแค่นู้นบัตรตายช่วยคนทุกการกูทุบทุกการกูคนอันแต่อีการกูว่าคนแบบนั้นอ
0: ือโอ้คนเดียก
1: โอ้คนเดียกตาที่สิ่งไอ้ใครยังไอ้กูอันจ้ะ
0: ที่นู้นเจ้าชู้คนเจ้าก็ชอบที่อาคารนู้นถ้าเจ้าชู้คนเดียวช่วยเป็นเงินก็ช่วยเป็นทุก
2: เจ้า
0: ชู้คนเดีย
2: วเจ้าชู้ตั้งมาค่ะอืออือตัวนี้สิโน่เจ้ามาเจอเด็กก็อาจจะเต็งง้อก็จูเรียติข้าครูดิจังอาจารย์ก็ติก็
0: แต่ถ้าคำก็ต้องเข้าเรื่องจูเรียติ
2: อ้ามโอกาสเองเบ้อันนั้นอ้ามโอกาสมาเข้าเรื่องครู
0: ยิ้มตัน
2: ยิ้มอ้ามโอกาสเองอ้ามโอกาสมาเข้าเรื่องคนจูเรียติก็จูเรียติข้าครูนี่ไม่ทำไม่ทำแต่อันนั้นเรื่องเอ้ก้าว
1: ชอบกับมวยอาจจะกิน
2: เช้า
1: คว
2: ัน
1: ก็อาจจะ
0: เตะ
2: ก
0: ้าว
2: กำลังกินนะควันกันเช้าที่ก็แก่เรื่องก็ยากหันโน่ก็คนก็คนมันกว่าคุยแต่โน่ก็คนมาเช่นอันนั้นคนโน่ทุบินนั่งคุยโน่ก็อยากคุยอักคุยสิอันเจ้าเหอะกิตที่ทั้งก็เจ้าเหอะก้าวก้าวเสียก็ตัวมาคุยโน
1: ่โอ้คนก็ระ
2: โอ้คนก็ระก้าวคนก็ระโน่ก็ระก็ระนั่งคุยโน่ก็ระนั่งคุย
0: โอ้ฮะเจ้าก็ตุ๊กใช้ชุดชุดเป็นเทมนะบ่บ่ใช่
2: บ่บ่ใช่สิตาข้าเสียก็ต้องมาคุณน้องเบรกว่าเรานักเจ้าตาคุณอ้ามคิดตาคุณน้องก็คุณอ้ามก็ตัวเบ้ทั้งก็อ้ามก็คุณก็ว้าตาคุณเจ้าคิดอาคุณมางามก็อาคุณคุณดีนามางามก็อาคุณเอ็นกูตีนุนาชิมาตาคุณหาดามาชินาฮักฮารุตาคุณหามอาคุณน้าเจ้าเหเจอริจาวคุเตเตแต่ชาวกิอูนุข้าข่ายอุ้งกุข้าข่ายอูอุ้งกุข้าข่ายสิอูจูรุกุนุอาตะข่ายก็จาวกุฮะจาวกุสิโยข้าสิอันไอ้
0: เนื้อเจ้ามันโยยิมกิจีกุนันตะควาจำเหรออี
2: เจ้าจากุความันนุกบีควาอีเอวควาอี
0: เอ้าสิ
2: เอ้าสิตะข้าสิอากุอาตะข้าสิอากุกุมาเตนุอันนั้นขุชาตะกุมุ่งตะข้าเตกุทว่าตุยตุยตุยตุยตาเตะก็ทว่าเตนุอันดาขวัดเตะคุณโอ้ยกุยมากุยมาตาคุกเอเรนัยโน่กายมาอักิตโอโน่อัมจวาระชิมาสีก็ยายก็ตาควงควงนิคามิคามิตาคุณเคริเคริน่าคุณจูรุยอัมกายมากายอันดาคุณโอ้ตาคุณคุณโอ้ชิมาข้าวิสิ่งก็มาคุณโอ้อัมกายมาก็ว่าคุณโอ้ต้นขันก็ควงโอ้ตุกโอ
0: เดี๋ยวจ
2: ะว่าจำเนี่ยตั้งแต่เจ้าอีอาโง่ก็ไปกันจำอาจำเนี่ยอันนั้นก็หันตัวมาขวานเอวเอวตาก็อินตาค่ะอันนั้นก็หันเจ้าอาจารย์สิอันนั้นก็เทเรคุชาแต่ว่าเนี่ยอาคุอาคุที่ผมมาคิดเคยทิ้งอืมคันนี้ดีอันนี้จะเอาตัวเป็นบุรุษก็อาจจะตากันนะคุผมมาคิดเคยทั้งผมมาคิดจุลีวูยาดุนดุนตัวเป็นเจ้าบุรุษก็คันนี้พกตะคุณอาตะค่ะแค่เรื่องนี้เที่ยวก็จูรุนุยานุโคคุณเคยดีมาเคยองค์ตาเจริมันตุวิตาโนเจริมันตัวคุยอันนั้นคุณงกมาเอ้ยเอ้ยตาคุยก็มาทำคุณงกเอ้ยคุณเจริมันเคย
0: ตะคุณเจริมันนามะ
2: เจริมันอ้ามกิโกย
1: ากงกง
2: ใครเป็นนักงกดุยอมคงคว้าชาวชาวนั่นตัวชาวชาวก้อยก้อยปุ๊บปุ๊บก้อยตัวมันตัวไงตะคุณอ้ามตาข้าคุณโอ้อ้ามเจ้ามุตุมาขวัตันกุ้ยคุณอ้ามไอ้ยาคุณเจ้ามุกกว่าคุณโอ้อาตะขันตังกับคุณฮันไอ้กษิมฮัมคุมมาอ้ามดูดินามาตะคุณฮาดามชินฮักขารุนฮักมาง
0: ูขุดไอ้
2: หนูงูขุดงูขุดอาชิห
1: นูขุดเยสิข้าวเ
0: องงูดีกว่าที่เขาเนี่ยว่าที่กว่าแต่ที่เนี่ยก็อุจิเสียหมด
1: นั่นไอ้ความแบบคุณนี่อันว่าเขาเจ๋ออยู่อุ้งเห็นไอ้ความอุ้งเยี่ยมเสียกูเจ้าว่ายาไม่ได้ยาเห็นมันน่าตาขมันเงินอะไ
2: รอารมณ์แบบมันตุนอารมณ์ขมายาหนุ่มไอ้คนนั้นคุยกูเที่ยวมาคุยยาคุยนึกอาบากขมาทุลุนักตายนึกน่าตา
0: เจ้าว่าเจ๋อเห็นมันเสียกูตัวเจ้าว่าขมาตุน
2: เอ้
0: นึกอาบากขมาตุนกูหดตา
1: เอ้มาชิบดูว่าเขา
2: คุยอาบานักตานุ่ยเบ้เอ็มกูไอเบ้ตาตาจังเบ้อุ้งตาคุณดูรูปมันเตะมุกมันอุ้งดิจาวอ่ะเคลียร์ที่จารุกัน
0: นั่นอาจจะเอาจิตใจเหตุที่ว่าทุ่มจิตใจว่าจิตใจที่ตัวนั้นตัดไอ้ตาตัวไอ้เต็ม
1: Tahuano, a cojo, a yatti, a drink, a treaty, go on. Abadi a check with quack, care for who knew, who did not know. A pot of dark was one. Why? Why? She could do, she could never go there with Quala. Better do it. Why, cookie, cool, have I not told you? Why, dry, I'm douching, can he? I'm It a douching catera could get a hook, oh ye, could in a home Havana, Caramico, Conan, dry a kind dimmer. Toi, who you heard in a home of Jim Grimmer. A you have Kuru Tobu. Not I think you would. Ukuru, Ukuru, Aja, Kuru, are you?
2: Oh,
1: had you been? I did, Anja. Why? Oh, him and Yaya, Yaya, Yaya, kare ma giru na ko ko kare ke khasi ya ko khuri
0: a o ga tepe ka ro
2: ka
1: ta ko ko
2: kare
1: choi ko ti ko tao ko kwe tao ko kwe tao ko kwe ta ko ino wara wara wara wara ta ko ko twai ko di ma si ya ko atas o am sa ma ta ko tui tui ma ti du bi ko te ko ya si ya ko sana ko ngwino atak
2: ka ka na
1: ayo ha a bu du ha Oh, aku sih mana, oh cuma tu.
2: Mam pun kisah betul, tak aku sih.
1: Kau kena, kau ni mungkin, kau aku ha, kau ni mungkin. Uwe, awak te a tak kisah.
0: Oh, uwe,
1: kau kena betul,
2: aku. Kau sih macam.
1: Am, dah aku tuai, dah je mungkin bisa, tapi kau ni nak kau am te kain di, jarak kau mat, deh aku uwe aku.
0: Tuai, mata
1: kain di, kau tu.
2: Saya masih balik komen tak jatuh kok ini.
1: Tua kata hite aku angkui je.
0: Tak aku angkui je tetapi tadi kau murah ya maka aku kita.
1: Murah ambe.
2: Angkui kau murah sih.
1: Murah ambe.
2: Kau yang kau tua.
1: Yo kata aku jauh kata.
0: Tin ngaji juta masa minyak bercewa je aju kau odom kau kata. Kira sih oh nanti kata maku masih jambe.
1: Tambah. Kira macam angkut di tambah lagi kom kau. Tak kena, uang kau kau tadi tu mati, kuti tu kau tu ayat tanu, kuda mahoti. Oh ho, orang kau ada tu dia, kau tak kena, uang kau tete kau uyi.
2: Ya,
1: agak sih uang tak kau ayat, sih yang kau kerenu, asyik kau beret, yang kau beret tu. Am kau ke kau bapa?
0: Oh, mencerah sih om.
2: Ya,
1: kau ku.
2: Tama kah baram oka,
1: kaji. Rim khum oka tamaka am tsao khum khum kham ta kitum
2: tamaka
1: taba
2: ata ten tsao khu akiri te kau ko ka ten tsao khu
1: de te sin tidu ta ta khu da ko ko ko
2: ya ni khum
0: tsao khu da za khaisen ko da za khaisen
2: tama
0: te ka ran ku te ti pe ta ma
2: ata cha ta ma
1: ta ko ku ta yo he khoti ata kha ko ma ana ko ata kha oho uru khati ya kha ui aku pikam ka guyo ko kharata ga karaga ga garata te tiye ko khoje aji a owa ko chop chop tile ya twa khuna mishika he datida twa se ta u tanga ko kharata ti a to shi ko owa kwa ko khiri na ko
0: a singuru na oyera habe tu ka bana sko ka chaite
1: oho
2: te ga gara anya
0: ku ka pata
2: ke ga gara anya ka ke te mo u kha a kanum ka kha am kamu tu haru nuangku, am katu hening unge. Tit erahanku I akurat dia. Ah, kalau tu ya kating tuan ni damasirat tu, ko am cah am kandirakat. Tiko,
1: Tahu si kue kue, ah masih yang kue kue kue kue tiko kue kue. ba go jana tsao go ba gam tama ga
0: ntse ga mo
1: ba te e ba ba ke
2: ya toeta
1: e ka mo ma ja tire ma ja ko a ba nna go ite ka a ja go go ba ba ga
0: ke ke na mo mai
1: o ku o sa
2: a go e sa
1: ku o sa tseng go go a ba tsong wa gwa
2: no tuno tsem ga
0: ana a we we no
1: a we te re ta sa ga se ya go go tino a we go ba ke ke a go se tlo ambe yo ga a he go ye
0: o ye tsa
1: o a ke tlona go o ate je o tlao a ke kung a go se bo a ke gamba ke ya
0: no ma go tu go ya
2: me
1: a go bi o gamba ke te ti u ba ke te no ga ga ba to e ya ba a go e ya ba u ba tab no de ga ba ke no a ba
2: ti ya a no ke re te
1: a jem go bo shi no a da wa na
2: ga a jem
0: go di ga ma go ta ma shi ni si thuwe
2: kwa la go
1: kwara go ikutikwa go go ba o da ke go ya ke se ad khubu khwe no
2: go go be ndo a
1: wa da kai go ye am kai da ba ke ya di ne ba khabe khabe khabe ti no kai ba tu go ya ga ra go a te ga se ki khol na go am ya di ne ba kya re kai go khabe ya kwa tshui ya shi go ka bi go a ja go
2: okay ni de go
1: ya a se nya a tsana ta
2: ya te ma a tsa
0: ga se go
1: ya ti ta se go a tsa ko wa ha ke ba ya ku a tsa ga a go go
2: go go
1: go go go go go go go go go go go
2: go go go
1: go go go go go go go go
2: go go
1: go go go go go go go go go go go go go
2: be ye kai
1: a wa ki te te ta ta ko te a ta khu ko chi ka la
2: te ko na
1: ni ti gui ba
2: ke ri
1: a ai te be a chan da khu ba re a gwa ba ka ti ko te kha ab ka ba ko ki ti a hi ta hi ke ba
2: ki ko de ya mo te kha ma mo a ti dire te ne he te ko
1: ma
2: te ba kha ma
1: gwa ba ka ti ko gwa ra ko ka ti gwa gwa ra ko ka ti e ri ku ta ko ko de si ku wa o oh, ke ha tswa.
2: Mhm.
1: O kgene. Ba ba tete ta ke mo shagara ta ke go. Oh, a ka itsa bete, a ke tsa bete kwa. Ha go wa tlo ha o tete ta go yela go ya go iko tswa iko go ete. Ka kwa ba. Ab da ba ta o ke a ta. Ta go yo a e bi tsa tsa ba e go go. Ya di ka tsa ba e go go. Ya te go iko. Ke a di ba bo we. Ta go ko a di ba bo we. Ta go a ta tsa te bo. Kar cha a te ve wa kha kho ta ba a te ve cha di kwa da ba ga ba a
2: cha em ha ya ne
1: ta khu ko a teu ko ta ko kham ta ko ta mi ku ko a twa a ja kharam e ri ko
2: nya me
0: ja che kara kwa
1: ka e ba kha ko ta ti ko khu ri ka
2: e ni
1: a pa ke ko si ko ko ya sha ma chi ko re khu ko a ta kha bu kha bu kha ti ko a ta ko ku kha ya e ku ge
0: Ko
1: ka tsa a ba go tla. Ba ta ke ka ite a yo di go ta. Ko go ti go se yo ka ta na ga gwa be. Da gwa kham ga kwa te.
2: Ke a mo go na go a ba.
0: Ba ta ba mo ti ga ka le go go.
2: Na ti go re.
1: A ta ga ta go no ka ba tsu wa ti gwa ke ba ti ya ka ite kwa na no kham ta ko a ba. Ba ka kha tswa e kuwa ta re ti sha a to e tsosa e kuwa de gwa ba di tswa ya go to tswa te ke ndi wo bu ki kha a sho wa kha wa gu e a bi tsa bi kwa te ba ku be na wo ki ti ya tsosa gwa ba ra tswa a ta nga ta kha a ta ko ku jem set ko bo do a ta ko ya
0: ha ko pa
2: ko
1: pa mo ko ja tsam ka le ya bui ko ti khuha ku ibe a tse go ta ko ka go bona ke ko e go dire ja go go ta go ke tsala ko ha bua ba ha kya bo ka e go ta shori e tem go a ba o ba be ta go dai a go ka ko e go ti sin ke go go re ta go ti ka ba ta go ta na pa kam ka te ara ba ko ka isa ta go a ha tse go bo go re pa sa ti ka ba a ta te go ta ga kai ba ya iko ta ta go yo a ba ba te ko shu di na go tenki e
0: ko te mo ya ho ho
1: ka ka ya ho
2: go bo na
0: ya ho go
1: te go di na go a te te ta ba ba ga di a di ka ka ho ta ka ba ta go nwa ta ve ta ba ku a ka ba ya ko u ba
0: ta o te ng ba tra tra
1: cha ka ka ra ta
2: ba ba cha
1: a
0: Who takes a car, break the house?